0: Radio.org, the voice of today's generation.
1: You know what really gets a party started? Indoor baseball. Yeah, just find a broom or a pool cue, and you can use, like, anything as a ball. Cans, bottles, shoes.
2: Hey, bro, toss me that avocado.
3: Most party fouls are pretty dumb, but if you decide to drink and drive underage, you could lose your license and your freedom. Underage drinking and driving, the ultimate party foul. Learn more at ultimatepartyfoul.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
4: YC Radio has time slots available for current college students, faculty, and staff who want to host their own radio show. You've probably just asked yourself, what kind of show could I do? Well, let me ask you, what are you passionate about? Is it reading, cooking, music? How about health and wellness? Or maybe you enjoy learning and talking about history, current events, interview others in their related fields. This is only for current college students, faculty, and staff. Host the show at your college radio station and be a part of our community. So what do you say? I say call Brian Graves, 718-262-5293. Be the producer. Host your own radio program, 718-262-5293. Or go online and fill out an application. Be a voice for this generation. YCRadio.org, the voice of today's generation.
5: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
6: YC Radio, what's up, man? It's your boy Ottawa. You already know y'all the voice of today's generation, man. Shout out to YC Radio, York College.